0: লবজারে জগুচু বনে সং ছওয়া রিমু জিগুরু কাবচা হে কব তিদু কিমদু চিলে গি রিমু জিজে থা কুরিও মে জং নে থাংকে লুমিন থু গেরু দুবা থা রিমু জং দে চিমবু ইউবি ছওয়াং কি কব তিদু থাংগ নি ইয়ং নি রিমু চিরে সি ইমবা শে গে মে গ্যা কবে জং গুই কি মিদু গুই থি থাংগে জিজে জং জা
1: তিনি কাজরে দুরুদ লেপতে সামবা তিনি হেলা কোনজো চিজো গ থাঙ্গা কোনজো থংদে সামবা তিনি না কারসুরে দা তি চিজো আই সামসা রাছি দা নি কাজরে থামা পরশু সরন রে জাব জো মেন্ডো সামসা থা নিন্দে জাংনে থিশে গ ইয়ো তো সামসা রাছি জু থাঙ্গা লা দিক তে কা শেন সরে দিক তে চিরু জি কোনে এছে নি তিনি থাঙ্গা সিনে লজিক নি জাংনে কে চেবন রে শে গ মিন্দু লা
0: tang tong mara gegen phu zhou ki chewa la ji me lin ji xi de yu ba tong de ge zhou mang bei chue ni duo du tian ba xi chong yu wen jiang yu lin han ji mara chuo bei dian xu che ba de dian zhe wang ki luo ji la jun yong che be tang ge zhi yu lei dong che de qi ru yun bu sa ba de zhou yu sim da jie shi
2: ha zi da wo sum qing ba be da wo sum qing ni ngen tian ni da wo sum qing ni da wo sum ha jin si de ba be tian ngen ge da ge zuo yong ji ba na si de 조용의 조랑 잘못전에 종 다딘데스 때에 간자전에 조랑 조바지 집에 조랑 체에서 호다바다 체에서 저거 신집에서 땅에 대두전에 조국급에 쇼스 땐 그래 양초 용 용내살을 다 잠병은 롭소 잡내살 다 조셔지스 노로 잘못 되네 잠병 돈에 롭
0: 치료 용법상에 튜 강잠 송지 당거 제교로 가오베 신자기 터도 당게 루블린도로 유에 당거 체디 모두 개인에게 감토 타가 좀 오자마시
2: 대화를 해서 징바시는 수육되지 니마샤 토요일에 자라고 근데 소환은 교포르지 낙부라 하면 징바자 가라지 역시 어딘데 있어야다 되네 다시 한다 해드리고 합니다
3: 되네 네 감자는 반탄가
2: 다 네가 또 누르 피스티나 서시지
0: 로블린도 로바타 유링 탕가 지규만 중우베 세완라 체규 메베 나와시 코르신 유체 갸르투 고잠그리유 헤바 침부 유에베 세완기 심수 먹이바 침부 중유